বলে লোকটি কি গুছিয়ে ল তা নি কি তা গা তা ছি ল চালে রামি তা ছে তা গা ঞামছি র দি দেতি কি নি কি ইয়কো ক্যাব গোসে লাপবে নিম ওদি ছিলে তাদি কি শৌ কি ডালে জে ছুরুং খুল ইয়ানা খো ল গেতি মাসি ফারল ছে চিকু মি ওদি কি ওয়াও ল দে গুপ থক ই তা ওদি মি ঞামচি দে পলে খুল ছুছে নশা চা থা ছুছে নশা ছুচুয়া মাথপ তুবে খুই সেম ল নেমা গা শৌ থা ঞামচি দেবি কে কাপ ল রাগা রাথা ই ধানে গা মিধি কি ওয়াও নশা দে গুপ থুকছা সে নজি গেপ ছে মেপ কিব বে ই বাচেরু খুল ফ্যাথাপ খানিয়া মেপ মেপা মি ওদি কি ইয়কো ক্যাপটি কি দে গুপ থুক ই সামল ইন ল তাঁদি কি কম্প মাফা বাচে না ঘেপ গ্যাপ ল কিরু ফেম্ব মিন্দুক সে গেপ কি তিকি মিকলে মিকছু তাঁজি মি ওদি কি ইয়কো ফ্যাতি কি ছে চুপকু খু ওদেরা দে গুপ থুক ই দি ইনজা ইউ খাতেম ফ্যাবাচিরু ফ্যাউই কি নেমা সামল লেম ফ্যাতি কি গ্যা ছিটা তাঁদি কি চুকো ফ্যা গুপ কেচে ই সামল ইন ল তাঁদি কি কম্প মাফা বানা গেপ গ্যাপ ল কিরু ফেম্ব মিন্দুক লাপখে লাপজা সুং দিলে গাছা কি থপ সুসে ই লাসো সিংখে লিঙ্গে চুই ইংসে ল গাছি থারিং কি লেরিম লেগিউতি কি সুংলু থাংপো কুঙ্গা নিমা কি সুংকে নশা ফিদু ই সেম্বনা